tar bietu gavęs imi rivyti namuna jaki merra sulai. Tar bietu kurmaki bai mihun hikura gotuga laumurga kujjajan ischiti take daskoddinu. Egtirega dini, akhlagi, ijtimai, adabi ischitan himine. Emihun deke gotuga visnumge beenun kurmakanula ekankama gulunhuri ischititan engenikon evarun fudena. Tarbiyat kurmaki bayan mihun hikura gotuga laumurga kujjayan ichchiti take daskoddinu egterega dini akhlagi ijtimai adabi ichchiti tan himene emihun deke gotuga visnumuge beenun kurmakanula ekankama gulunhuri ichchiti tan engenikon evarun fudena visnun terin vidalwa gotuga mi mafhumaki eves halega murabbiyaku nuata mudarrisaku تربیت کرمگا اصول کا بلاگن وانه مفهوم نون ای تربیت کی ایور ما فولا دایرای گ عمل کو گن نونی کامیاب وانه چکن نواتی تربیت کرمگا ایم فرتم سمال کن دین جه کما کی کوجا گ کی باگ اخلاقی ما صفتن اش گن نوما مسک کرما ایکو ای کوجا گ شوق ور کن ہور علم نوتا ہنر نوتا فن نگن نا دینو کوجا علم نوتا ہنر نگن نا دینو مگا وس بینن کور وے ات گوتن اوے ইগতে হকি বাইম মিহুন হিকুরা গতুগা মি ফাহাকান আস ইজাদ কোফাওয়া গত্তকে এই রাঙালু হিয়েন্নু ইসলাম দিনুগে এমমে কুরি কোলম ফেশিগেন তারবিয়াত কুরুমগা এতকেন উস্তুবু বেনুন কুরেমুন আন্নাকান তারিখুন ফেন্নান এবে এমেহা ইনসানুনান হিদায়াতা রাহমাতিক কামগা মান আল্লাহু ফনু বি নাবিয়্যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিকামুগা আস এমমে রিভেতি নামুনা দক্কাওয়া ফাবে ইতুর একালেগ ফান গ আসহাবুনং ইরশাদ দেবং ইননামানি কোন জুয়ান কুজ্জকু আস দেননেবি এ আল্লাহু গে নাবিয়্যা তিমন্নায় জিনে কুরমং হুদ্দ দেবাশ ইহিন আসহাবুন এ কুজ্জায় নুরহুম গে বাস্তা রদ্দু কুরবাম ফেটটেবি কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাম মানা কুরবাফা এ কুজ্জা আরিহ গেন দেবাফা হাদিস কুরবি এ ফাহিশ কান্ত তিবা গে মাম্মায়া একু এহেম মিহকু কুরমং তিবা রুহেনে হেইয়ে এনা দেননেবি ম্যাং আল্লাহু গান্দি দন্নামে ইগ্গুতকবেস একং ইহেম বিয়ক নুদেনামে ওগাভের কামায়কু হাদিস কুরবিয়ে এবেস মিহকু তিবা গতং এমিহেগে মাম্মায়া দেরগতে মেদুবেরুমান নেদেনে দিন হাদিস কুরবিয়ে তিবাগে আংহেন দারিয়ক একহাল ফাহিশ কামে মেদুবেরুমান তিবা এদে মুহেইয়ে মিহেম মিগতং একুজ্জাগে মাহরামুন্না বেহে গতুং মিসওয়াল কুরবুমুন একুজ্জা কমমে ফাহরকুস হুয়া কোফা একং এগোতং এবিস মাহরাম কামে দুনুমা বারু আলানে কামা দেননেউমুন এমেহা মিস্তাকুমেস এমিহুনগে মাহরামুন নামে দু কান্ত কুরআনি এগোতক কাম হাদিস কুরবুমুন ইজওয়ান কুজায়া বিসনিজে দেন এনায়টাকা হেও দুআ কুরবিয়ে

তিবরি দারাজে কা বিমবড় নেগি ফাবিনা মাবেস এ ব্যামি হুগে মাসেকে তেরিকং আয়েস এ ইলমা আদি এফিকুরা গুলি লাণু মেহে কাম গাওয়ানামা এ ইলমুগে ফায়দা একশিগেম ওয়াগো তেগগা মুজতামে লিবে মুন্নু দিয়াইস এহেন কামা ওয়াতি মাসেকে তেরিকামান ইসলাম দিন দিফাওয়ানি ওয়ারাবুড়ু আহাম্মিয়তে ইসলাম দিন মাসেকে তেরিকামা দিফাওয়া ফাদা মাতিবেরি দারজে এহেন এভেস দিনে নুয়াতে এহেন এভেস নিজামে দিফাইনে মাসেকে তেরিকামাকি উম্মে তারাক্কিয়া রাব্বিহিকামগে হরফেত্তাক ওয়াসিল কোদ্দেনিবি মুহিম সাবাবাকাওয়াতি মাসাক্কাতুগে আগু ইনসানায়া ওয়াজঙ্গু দিফাওয়ানি ওয়েস ম্যাবেগেমওয়া ইসলাম দিন মাসেকে তেরিকামাকি ইসলাম দিন উফুলালাফাওয়া শিয়ারে কাম্বায়াং কোদ্দেবমুন সূরাতু তাওবাগে সাতেক ফাসবানা আয়াতুগা ম্যাংলো ওয়াহিকুরাওয়াফাওয়া বাসফুলগে মারনাগাওয়ানি খালিগফান বিদাড়ওয়াশে তিয়াবামিহং আমল কুরাশে ফহে তিয়াবামি হুগে আমল তং আল্লাহ দেকে বডিগে মারনে আদি একালাঙ্গে রাসূলা বেসমে আদি মুমিন তাকুম বেসমে মি আয়াতুং এগি বায়াম ওয়াগুতুগা মাসেকে কুরুমগে কুলদান কান লিবিগেম ওয়া কুম মিহকমে মাসেকে কুরুমকি ওয়াজিবে আল্লাহুম্মে বিমগা লাভা ফাওয়া রিজকুগে মাস্তারু তান নুহানু গিনা গুনা এতাঙ্গা ইনসানি হায়ে আল্লাহ লেভিন সুরে ইনসানাগে খিদমতা টাকা মি মাস্তারু তান একালাঙ্গে ওয়ানি লাভা ফা সূরাতুল মুলকুগে ফানারওয়ানা আয়াতুগা মাংলো ওয়াহি কুরাওয়া ফা বাসফুলগে মারনা গাওয়ানি একলাঙ্গে তিয়াবামি হুনটাকা ফাসিহ তানেকামগা বিঙ্গণ্ডু লেভি রাসকালাঙ্গে ফাহে এতাঙ্গে কাংকোড়তাকুগা তিয়াবামি হুন হিঙ্গা দতুরু কুরাশে আদি একলাঙ্গে দেব্বি রিজগুং কাশে নামাবেস মি মাস্তারদাকুং ইনসানাগা হায়াতা বেণুমওয়া এম্মে হা তাকেতি হোদা গতমুগা জিসমানি গতুন্না বিষ্ণুমগে গতুং হিসাবেগে বুরকামেং ইনসানা তাহাম্মাল কুরাঙ্গে বজেহে নামাবেস ইনসানা কেরিগেং এনাগে হায়াতা কুরিমতি লাফিনামা এনা একুলা মাসাক্কাতাকা একশিগেং ওয়ামিন ওয়ারাকাং এনাগে দারাজা আল্লাহু উফুল্লাওয়া সূরাত আল আহকাফ কে নাওয়ারাওয়ানা আয়াতুগা মান আল্লাহু ওয়াহি কুরাওয়া ফাওয়া বাসফুলগে মারনাগাওয়ানি আদি কোম্মে বায়কামমে এবেয়কো কুলা আমালাকা এগগোতা দারাজাতাকেং মুট্টে

আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাঁডু এব্বা মাকারিমুল আখলাগুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এককান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদালা মানে আমানাত তেরিকাং নেম্মিহায়াং ঈমান কামেন নেতে আদি আহদ ওয়াফা

আদি আল্লাহাক এওরেন নিসবা কুরানি দেবাস উমেন উফেদে হিন্দু হজ্জে বয়ান নুকুরেবে আদি গাহানা আলুয়া বড়ু করেবে মিহাক হইয়ে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

এবে খালাকু বিদাড়ুয়ে তিয়াবা মিহুঙ্গে খা বফেং এ দীনগে মাতিগা বনেক তিয়াবা মিহুন দু দীনবুরে হাক্কু কম্বড়ু দীনকাগেন তিয়াবা মিহুঙ্গে গাতা তিমং কালে ফান ওডাগেন খমগা বিয়েছে এওরেম বুনুয়ে হাম কশবরম এ দীনকাগেন তিয়াবে কলুম ফনুবে বি দীন তিমম্মেম বনি কাফির ওগেন্নে।

আদি এবাসফুল এবাহি লা ইলাহা ইল্লাল্লাহ মিকালি মাফুল একলেগ ফানুগ দারি খুলগা দেমি উন্নানে বাসফুল একম গালে বিয়ে এই আল্লাহগে মগং এওরেন রুজু আবু মাট্টাকে।

আদি কিয়েত তিমন রসকলাঙ্গে মিবা মিহুনাই এউরেঙ্গে খা বফেং আরাম গা উড়ুমল লেহটেবি মে হাক্কু ফতাই বয়াং খুদ্দিবা রসুলক এউরেঙ্গে গাথ বডা গিম ফুমদ দান্দিনে।

আদি এতকেচ্চ জীনত্তিরকন লেভ্বি মুহে এহু রিহা তকেচ্চকি দুনিয়েগে দির উড়ুমগে ওগুতি আরামে খমগা নুনি নুয়ে আদি খলেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হাদরতুগা তাকওয়া বেরিন্ন আখিরতুগে নিয়মাই হুটে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: نوديها 2 ميجا هرتز تبعي اف ام.
1: هما بهن ركاتيرو
2: هما به ভ্যাকসিন ডেডোস হামকুরু
1: সাবোন লাগিন আদ্দু
2: কেসা কিবি আলানামা আঙ্গায়া নেফে নিওয়াকুরু
1: হিম বিহিগে এভস আলামাতেন হুরেনামা মাস্ক এলু
2: আদি হিম বিহিগে আলামাতেন হুরেনামা একহেরিবু
1: হিম বিহিগে আলামাতে ফেনিজনামা লাসনু কুরবা সিহি ফরওয়া হোদবা
3: তি এহুনতেরিঙ্গে এম মাকবুল ফান্নানুঙ্গে লাওয়াতা এঙ্গিনি কি হাওরাকা ए फन्नानुंगे मौदुमा तेंगे निकी आवरका

0: রহমানন্ত রহীমন্ত আল্লাহকে ইসমুফলুম ফাশাগান নামে
1: وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ
0: আদি হামা কাশওয়ারম এ কুরআন কি খলেগ ফানশাই খলেগ ফানুগে কওমগে মিহুন্নাল লিবুন শরফকে আদি নিকং হরে তিয়বা মিহুন্না সওয়াল কুরবানতে

আদি তিমান রসকলাঙ্গে রসুলুঙ্গে থেরেং কালেগে ফানুগে কুরিন তিমান রসকলাঙ্গে ফোনুবি রসুলুং কুরেং আসওয়াশে এবহি এবে খলুঙ্গে শরিয়াতুম বল্লওয়াশ রহমান ওয়ন্ত রসকলাঙ্গে মেনুই আড়ুকম বেবে এহিং ইলাহুন তকে তিমান রসকলাঙ্গে লিভিং হিয়ে।